0: বকুমুরে নাহি মোয়াইলে হেতে আবু মারণত চিনেতে আবু মারণত চিনেতে নে নাগু কইতিরে আবু মারণত
1: বোটোরে বোটোরে যাবলে আ বোটোরে না ওয়াইতে বোটোরে বোটোরে যাবলে আ বোটোরে না ওয়াইতে বোটোরে বোটোরে যাবলে আ বোটোরে না ওয়াইতে বোটোরে বোটোরে যাবলে আ বোটোরে না ওয়াইতে বোটোরে বোটোরে যাবলে আ বোটোরে না ওয়াইতে বোটোরে বোটোরে যাবলে আ বোটোরে না ওয়াইতে বোটোরে বোটোরে যাবলে আ বোটোরে না ওয়াইতে বোটোরে বোটোরে যাবলে আ বোটোরে না ওয়াইতে বোটোরে বোটোরে যাবলে আ বোটোরে না ওয়াইতে বোটোরে বোটোরে যাবলে আ বোটোরে না ওয়াইতে বোটোরে বোটোরে যাবলে আ বোটোরে না ওয়াইতে বোটো